0: केसटो दर्ज করেছে। এজেন্সি বা কইছে কি স্পেশাল সিবিআই টিমস কান বানাই গিনা আলাগ আলাগ এলাকাতে পঠাই গিনা মামলা দি চ্যাম্পিং করে আছে। নিট ইউজি 2026 এক্সামিনেশন তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পর ইদু মহিনা 3 তারিখ রাখিছে। নিট এক্সাম ক্যান্সেলেশন দি একটা প্রেস কনফারেন্স নাইডিলিটি কথা করে ডিজি ন্যাশনাল টেস্টিং এজেন্সি অভিষেক সিং বা কইছে এনটিএ পর স্টুডেন্টস কারণে রি এক্সাম তো ফিয়ার বা রাখি গিনা রি এক্সাম কারণে কোনো এডিশনাল ফি না লোব।
1: ने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी। हमने एनटीए के ऊपर जिम्मेदारी लेते हुए यह भी निर्णय लिया कि हम जो अगली परीक्षा दोबारा कराएंगे उसके लिए कोई एडिशनल फीस नहीं चार्ज करेंगे और हमने जो पहली बार जो परीक्षा कराई थी उसके जो फीस ली थी उसको भी हम रिफंड करेंगे।
0: ইটো একটা কেস তো রাজস্থান পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি পরা ইটা তাকি 15 জন ধরেছে। এসওজি পরা যা সম্বর মানেশ তো জয়পুর বা মাস্টার মাইন্ড হিসাবে পেহিজান করিয়া ধরে রাখি আছে। 5টা মানুকান্ত দেহরাদুন পরা আর মাস্টার মাইন্ড শেখর বেস ক্যারিয়ার কাউন্সিলর রাকেশ কুমার মিলাই গিনা মে 7 তারিখ গ্রেফতার করেছে। 4টা নিট এসপিরেন্ট খান বি ইডু লাগা দোসরওয়ালা 3টি গ্রেফতার হয়েছে। নাসিক পুলিশ পর নিট পেপার লিক কেস লোক জড়িয়াতে একটা মানু ধরে রাখি আছে। ডেপুটি কমিশনার কোহেমা বি হেনক পচেম্বরা সব সাফা রাখি বলে আর ডিস্ট্রিক্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট আদাত খান ঠিক হিসাব রাখিয়া সব লাগা জিম্মিদার হব দরকার জানাইছে। একটা মিটিং দো অফিসিয়ালস কমিউনিটি লিডার্স ওয়ার্ড রিপ্রেজেন্টেটিভস আর দোসরা স্টেক হোল্ডার্স লোকতে জাগালি রাখিয়া সময় কথা করে ডিসি বা কয়েছে কি স্যানিটেশন আর ওয়েস্ট ম্যানেজমেন্ট খালি একটা সিঙ্গল ডিপার্টমেন্ট লাগা কাম নহয় কিন্তু সব মানুকান কলোনি আর ওয়ার্ড পর ভাগ লোবলে লাগে। শ্রী পচেম্বরা স্টেক হোল্ডার্স লোকতে কহিমারে স্যানিটেশন লাগা চিন্তা ভাবনা পিছি উঠি থাকিয়া দে প্র্যাকটিক্যাল শর্ট টার্ম আর লং টার্ম সলিউশনস দি চর্চা করে বলে অনুরোধ করেছে। তারপর কয়েছে কি ছাপ্রাকাণ্ড ঘর পর আলাগ রাখি বলে আর কলোনি লিডার্স লগতে মানুকান নিজের ঘর দিয়ে ঝাপড়াকান্ড আলাগ আলাগ ক্যাটেগরিজ দিয়ে ভাগ করে রাখব দিব কারণে অনুরোধ করেছে। ডেপুটি কমিশনার বা জানাই দিছে কি 2 সপ্তাহ আইইসি ক্যাম্পেইন শুরু করে কিনা মানুকান লগতে ঝাপড়া আলাগ আলাগ রাখি বলে আর স্যানিটেশন আদাতি জাননি দিবল আছে। তাইবা সব স্টেক হোল্ডার্স লগতে রিসোর্সেস থাকিয়া লগতে শুরু করে কিনা সব লাগা কাম আর কমিউনিটি পর ভাগ লওয়া সিস্টেম তো তাকত করে দিব মন ঠাই দিছে। মিটিং সময় জানাই দিয়াদো ছাপ্রাকান বায়োডিগ্রেডেবল ওয়েস্ট সুখা ছাপরা স্যানিটারি ছাপরা আর স্পেশাল কেয়ার ওয়েস্ট জোন পর আলাগ রাখি কেন ডিসপোজ করি বলে দরকার আছে। ইটো হিসাব ক্যাটেগরাইজ করে দিবলে আছে দরকার দো সব কলোনি আর পরিবার লোকটি জাননি দিয়া ক্যাম্পেইনস রাখব যোন তো বা সুদি স্যানিটেশন কমিটি বা ইমপ্লিমেন্টেশন টু চাই রাখব জাননি দিয়া ফেস খতম করিয়া পাছুদি ইটো নামানিয়া কানপুর জরমানা দিবলে আছে। ডেপুটি কমিশনার মিলরি ফুলিশি কে ইয়েপথমিবরা সব হেডস অফ ডিপার্টমেন্টস নিজের কাম দি মন দি কিনা জিম্মিদার হবলে অনুরোধ করেছে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট বোর্ড মিটিং যা কালি কথা করে শ্রী ইয়েপথমিবরা কেছে কে সব মিলা জোড়া লাগা কাম কমিটমেন্ট আর ডিপার্টমেন্টস মাজেদি জুড়ি রাখিয়াবরা ডিস্ট্রিক্ট লাগা সব জায়গা গ্রোথ আর উন্নতি হবলে পারিব। তাইবা অফিসেস লগতে ইমানদার আর মন দি কিনা কাম করে বা ডিস্ট্রিক্ট উঠাই দিব আর মানুকান লগতে ভাল সার্ভিসেস দিব কয়েছে। মিটিং সময়তে এডিশনাল ডেপুটি কমিশনার মিলরি শেলি কাটেরিপরা মিলরি ডিস্ট্রিক্ট নেচিতে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম লাগা দরকার জানাই কিনা সব লাইন ডিপার্টমেন্টস লগতে পুরা সাথ দি কিনা ডিস্ট্রিক্ট লাগা ভালাই কারণে ইনোভেটিভ আইডিয়াস দিব আর অফিসেস লগতে মিলাই কিনা কাম করিয়াবরা মানুখান লাগা লাভ কারণে উন্নতি কাম খান কামিয়াব করে ইমপ্লিমেন্ট করি বলে অনুরোধ করেছে। আর একটা ভিডিও কন্টেন্টস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সব জনতা খান লগতে ফ্রি রিচার্জ ফ্রি ইলেকট্রিক স্কুটার ফ্রি কার আর ফাইন্যান্সিয়াল মাদা দিব ওয়াদা দিয়া দেখাই দিয়াদো সরকার বা নাকলি আর মিসা আছে কয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো লাগা ফ্যাক্ট চেক ইউনিট বা কয়েছে কি এইটো কোয়াদো নাকলি আর ভাইরাল ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর বানাই দিয়া আছে সরকার বা সব লগতে এই নিচিনা জানকারী তো অফিসিয়াল ওয়েবসাইট মাই স্কিম .gov.in পর ভেরিফাই করি বলে সাল্লা দিছে। এইটোলোক আজি ফুজুর লাগা খবর ইমান শেষ করে আছি শুনে থাকিবি সাম 7 বাজি 10 মিনিটে নাগামিজ খবর আনি দিবলে আছে।

Sanam re flame otunile huneta gasabila kamikala program says grubu karne kale 6 minute nishina bachigina se apnar kan sabke jan idea se ki ichi apral opposite to homai 10 baji 20 minute le world news deliver relay kridia hunibo ramikan akolo kuriabo 11 baji 30 minute te moi loigina hebo apni pasand kura sms request hindi flame gets program to itu somai karne apnar kan sab tayar hoigina thagibi aro ইতিয়া সময়তে আমি খালা প্রোগ্রাম শেষ করব কারণে আনি দিয়ে আছে কৃষ্ণা কটেজ ফিল্মটি গীত মিউজিক দিছে অনু মালিক আর লিরিক নীলেশ মিশ্রা

0: Hello, namaskar, sopuni jagya listeners kangi, moram salam janai diase. Itu Akashvani Kohima aru moi apni hanla compare Meena Biswakarma apni han sopke maiki manu karyakram de swagat kriyase. Ami khan khas kahani apni han laga majude anina se aru itu kahani laga title naam ase The Untold Story of Household Budget ekta najaniya aru kowle na pariya laga pura puri ghor kharcha opore kahani ase idu kahani du mahan didi buini han la kahani ase junde mahan ghor kharcha opore ase mahala financial arctic kharcha laga opore ase itude ami khan duk diktar lokpa laga mahala balidan ase itude aru safalta mani tu ghor kharcha te pariya laga aru jit har sop milaina itu kahani opode apni han huni pawo itia mahan maiki khanlo de এতিয়া মই একটা দোকান দেখিম আছে যোন দিদি আছে তো তাই লগতে সুধিব তাই কিনে অনা তালা ঘৰ খৰচা একটা দোকান কৰি না আৰু কিনে চাবলে পাৰি আছে হেল্ল' কিনে আছে আজি আপুনি
1: ভাল দে বৈ আছে
0: তো আজি আপুনি লা কাহিনী ক'ব লাগিব দে আপুনি কিনে অনা আপুনি লগা বিজনেছ আৰু ঘৰ চাবলে পাৰি আছে তো মই আপুনি আপুনি লা কাহিনী জানি বুলি মন আছে আপুনি কিনে বেলেঞ্চ কৰি আছে কিনে মেনেজ কৰি আছে সবসে ডাঙর নি চাইছে বোলে আমার একটা আর দোকানদার হয়েছি বোলে আপনি না রোল তো বেশি আছে বেশি করিয়ালা হয়ে যায় তো আপনি ঘর খরচা আর দোকান খরচা কিনে চাবলে পাইছে দুই দুইটা আমি লাগে না
1: সিস্টার আসানি তো নহয় দে আমি মই বিজনেস শুরু করার সময় তো বেশি দুঃখ দিকটার লোক পাই পাই আছে পাই থাকিছে হলিবি আস্তে আস্তে আমি বি এটা তো বুঝি কিনা যায় আছে কিনিকা ম্যানেজ করব না মানে আমি বাচ্চালা খাওয়া হান কারণে সেপারেট রাখি দে আর মানে তালা উঠু পয়সা মই জমা করে থাকা উতলা পার না যাব উতলা হিসাব উত পার যে শুলে চো তো মহান দুঃখ হয়ে হবো ওই না বুঝি কারণে মই তো আমি তো ইনিকা সেপারেট রাখি দে দোকান না রেন্ট বি মই আস্তে আস্তে জমা করি না কি সেল হয় মই ফেরবার আরো সামান কিনি বলে কোনবা তো কিনি দে হলি বি বিজনেস লা পয়সা আলাগ আর ঘর খরচার কারণে আলাগ মই এনেকা জমা করি করে না যাই এনেকা হয় না হে রান করবলে পারি আছে
0: দিদি আপনি তো বেশি ভালো ম্যানেজ করে আছে তো নইলে তো মই জানি তো তো কোন মহান তো এই ইয়া ম্যানেজ করলে না জানি ইয়া হয়ে যাই তো
1: কিনিকা কিনিকা কিনিকা যা আছে মই না জানি হো
0: তো আর আপনি লাগা সবচেয়ে ডর দুঃখ দিকদার আর ঘর লাগা বিজনেস এই দুইটা সারম দিয়ে আপনি কি কি কিনা ফেস করে

Listeners, আজি আপনিহান মহানবদে একটা কাহিনী শুনলে পাইছে যার নাম থাকিছে দি আনটোল্ড স্টোরি অফ হাউসহোল্ড বাজেট, একটা নাজানিয়া আর কবলে না পারিয়া লাগা পুরাপুরি ঘর খরচা উপরে কাহিনী থাকিছে। তো ইতুতে তিনজন দিদি বুনিহানার রোল থাকিছে, একজন যুন ট্রাফিক পুলিশ তালা ঘর ম্যানেজ করিয়া উপরে, তাই কিনে আর মান হুঁশিয়ারা তালা ঘর বি চলাইছে, তালা বাহার ডিউটি ভালো রাখছে, আর আলাগ একজন দিদি থাকিছে তাই দো তাই লাগা বিজনেস তাই কিনে আর ভাল রা চলাই না ওভারকাম করে না সেভ করি না এটু আন সবতে তাই বি ওভারকাম করেছে। আর লাস্টলি মহালা বুইনে একজন তাই এক্সাম বি তৈয়ার করে থাকিয়া সময়দে তাই তালা ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস খান দুঃখ দিগদার প্রবলেমস খান বুঝি থাকিছে, নইলে বি তাই লাগা আমা দিয়া লাগা আইডিয়া এদু হান চলাই না সব ওভারকাম করলে পারিছে। তো লিসনার্স, মই আশা করি আছে কি আপনি হান এটু কাহানি শুনি না আপনি হান সব ভাল জ্ঞান পাইছে কিনা। তো এদের আমার সমাপ্ত করে আছে আজিলা কাহানি। ধন্যবাদ।

উনি টাকা সাবিল্লা কি আছে আপনার খালা মেসেজেস কান আহিয়া শুরু হয়ে যায় আছে তো শুরু করে দিয়েছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি কিডস প্রোগ্রাম আর রাজি ফুজির প্রোগ্রাম ডে আহিগিনা সামিল হয়ে গিনা সবসে পহিলা মেসেজ লিখি গিনা পাঠাইছে নজান ব্রগ করণ গগৈ বাবলু দাস মুনু ডেকা কুমুদ ভোলা কে সন্তোষ দে আর শিবালী গগৈ আর তার খানপরা শুনবলে মন হয়ে গিনা পছন্দ করেছে থানেদার ফিল্মকে গেট গাইছে বাপি লেহেরি অনুরাধা পছওয়াল আর খারস

শুনি থকা সববিলাক প্রোগ্রামটি আহিকা সামিল হয়ে অনুরোধ করেছে রমেশ পাত্র, রুনু পাত্র আর লাকি গোলাঘাট।

উনি ঢেকাসাবিলাক প্রোগ্রামটি এবার দুসরা গীত কারণে লিখি কিনা পাঠাইছে সারু পাথর গোলাঘাট আসাম প্রা সাবিনা বেগম আর সাবিনা বেগম প্রা অপশন দি কিনা আছে আপনার জঙ্গল লাভ নহলে বা চান্দনী মুভি লাগা মান করেছে মই আপনার কারণে বাসি লই আছে জঙ্গল লাভ ফিল্ম কি গীত গাই আছে অনুরাধা পটওয়াল সাবিনা বেগম আপনার টিউন ইন আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার পছন্দ করা লাগা গীত।

উনি থাকা সববিলাকে আকো তিসরা বার আপনার খান সবকে স্বাগত করে আছে হিন্দি ফিল্ম ইগেটস প্রোগ্রামটে। আর সবসে পহিলাতে আপনার খান ইটা সময়তে শুনি থাকিছে কিশোর কুমার লাগা আওয়াজে কালিয়া ফিল্মত। প্রোগ্রামটে আগে বাড়াই কিনা দুসরা গীত শুনিয়ে আছে হাম নজওয়ান ফিল্মত, গাই আছে আশা ভোসলে।

হুনিতা গাছনা বেলাক আর্জেস চয়েস ইন্ডি ফিল্মি গীতস প্রোগ্রাম টে দুসরা গীত আপকি খাতির ফিল্মত লতা মঙ্গেশকর লগা আওয়াজে শুনিলে প্রোগ্রামত এইবার দুসরা গীত দিয়ে আছে পরিন্দা ফিল্মকে গীত গাই আছে সুরেশ ওয়ার্কার আর আশু ভোসলে।

শুনি থকা সববিলাক আপনার খান শুনি থাকিছে সুরেশ ওয়ার্কার আর আশু ভোসলে লগা ওয়াজডে পরিন্দা ফ্লেমত। আমি গালা প্রোগ্রাম শেষ করবো কারণে খালি পাঁচ মিনিট বাঁচি কিনা আছে। আজি যিমান জনবি 9:30 পর এতালে প্রোগ্রাম দিয়ে কিনা সামিল হয়েছে আপনার খান সব ওপরে খুশি জানাই দিয়ে আছে। শুনি থাকা সববিলাক কিনিকাহে আপনার খান লাগা জরুরি FM ট্রাকপনলতে বানাই রাখি থাকিবি আর আপনার খান লাগা মডত সব আর্জিএস খান পড়া লাগে। এই কারণে সদায় দিন প্রোগ্রাম দিয়ে আই কিনা সামিল হয়ে কিনা সাথ দি থাকিবি কই কিনা মাং করে কিনা প্রোগ্রাম শেষ করবো কারণে বাজাই দিয়ে আছে জমানে কো দেখা নাহে ফিল্মত গাই আছে শৈলেন্দ্র সিং।

দংমাই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচে আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁওতে বিমার কিসিম ওলাই যায়। আলাগ নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায়। কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁও নিমিতে পয়সনাস হয়েছে কুইলে কুমজোর উল্টি আর জলপি যায় আর পেট ছাতি সুকু স্কিন খান্দে জুলিয়া নিচিনা লাগে নাক মুখ আর গলা খান্দে খুজিলি হয় শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকু বি বিয়া করে দিয়ে। দাওয়াই নাচুলা টেঙা ফল খানো সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খানো ক্যালসিয়াম কার্বাইড চলাই কিনে পাকিবলে দিয়া খান হব পারে আমাখান লাগা গাঁও নোকসান কমতি হব নিমিতে টেঙা ফুল খান।

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 이투아 카즈바니 코히마 FM 트라그반 103 메가헤르츠. 호모이 4바지 아다활로게 코히마 타운 나가 트래픽 업데이트 이니가 아니 DSA. 몬콜라프라르키나 PHQ 정션 이디아 노르스 사우스 두이타 데비 할카 트래픽 아세. 이디아 PHQ 정션 프라르키나 메저 정션 데비 노르스 바운드 아르 사우스 바운드 데비 할카 트래픽 아세. টিসিপিকেট প্রালয়কিনা রাজু পয়েন্ট ইটিয়া নর্থ সাউথ দুইটা বি হালকা ট্রাফিক চলি আছে। রাজু পয়েন্ট প্রা সেন্সেস পয়েন্ট দেবি নর্থ সাউথ দুইটাতে বি হালকা ট্রাফিক চলি আছে। এটা হাই স্কুল জাংশন আর সেন্সেস পয়েন্টে নর্থ বাউন্ডে হালকা ট্রাফিক আছে, কিন্তু সাউথ বাউন্ডে মডারেট আছে। এনএচকে জাংশন প্রালয়কিনা সেন্সেস পয়েন্ট ইটিয়া নর্থ সাউথ দুইটাতে বি হালকা ট্রাফিক আছে। এটু থাকি সে সময় 4 বাজি আদা লগা ট্রাফিক আপডেট শুনে থাকিবি। 5 বাজি হওয়ালে আকু লিবো কোহিমা টাউন লগা ট্রাফিক আপডেট। এটা আমি খান লগা রুরাল কানেক্ট প্রোগ্রাম জারি করে দিয়ে আছে।
0: ওয়েফএম ট্রাগোবান
2: 103 মেগাহার্টজ,
0: নিউজ, মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট।
2: ওয়েফএম 103
0: মেগাহার্টজ।
3: ইটু আকাশবাণী কোহিমা। আজি আমি খান লগা বস্তি মানুহ প্রোগ্রামতে এল্ডার বেস্ট ফার্মিং সিস্টেম ইন স্লোপিং ল্যান্ড ইটু লগা ওপরে কথা করে দিয়া শুনি লব। ইটু পছতে ইকোনমিক ফিডিং অফ পোল্ট্রি বার্ডস ইটু লগা ওপরে বি কিছুমান কথা করে দিয়া শুনি লব। এতিয়া আমি খান এল্ডার বেস্ট ফার্মিং সিস্টেম ইন স্লোপিং ল্যান্ড ইটু লগা ওপরে কথা অলপ করে দিয়া শুনি লব। এল্ডার বেস্ট শিফটিং কাল্টিভেশন ফার্মিং সিস্টেম তো আমি খান লগা স্টেট নাগাল্যান্ডে কোরিয়া জানিয়ে পায়। এল্ডার লগা গাছ তো নাইট্রোজেন ফিক্সিং প্লেন আর বায়োমাস পিছিয়ে থাকে। এল্ডার বেস্ট ফার্মিং তো মাটি লগা ফার্টিলিটি তো দেরি সময় তাক ভাল রাখে। ইটু লগা তরিকাতে এল্ডার লগা গাছ একলা ওলা খান 1.5 আর 2 মিটার লগা মাজতে কাটিব লাগে। আর ইটু তো গাছ সাফা আর নাজুলা আগে কাটিব লাগে। ইটু মাজতে নতুন বিজন থালি কিনা আহিয়া জুম সাইকেলতে আর ইটু একই তারিখা চলাই না থালিব। এল্ডার বেস্ট কাল্টিভেশন লগা ভিতরে আমি খান স্টেপস কুম্বা তার কিনিগা বাল পরা ওলাব অলপ জানি লব। একটা আছে এস্টাবলিশমেন্ট অফ নার্সারি। আমি খান তার লগা বিজন ডাঙ্গর হয়ে যা খান নভেম্বর আর ডিসেম্বর মহিনাতে হারভেস্ট করে লব লাগে। আর তার বিজন তো ডুবতে শুকাব লাগে তার ক্রেক না হওয়া তাক। শুকি যা বিজন খান তো নার্সারি সিড বেডসতে থালি দে। মাটি তো নরম আর বীজা থাকিবলে সময় সময়তে পানি থালি থাকিবলে লাগে। তার বিজন তো ওলা শুরু হইলে পলি বেগতে ট্রান্সফার করে দিব লাগে। 5 পৰা 6 মহিনা ভিতরে এল্ডার গাছ তো আমি খান খেতিতে থালি দিবলে পারিব। দুসরা একটা আছে প্লেন্ট এল্ডার সিডলিংস নহইলে বি স্টাম এলং উইথ নাইট্রোজেন ফিক্সিং শ্রাবস কইনা। আমি খান তার গাছ থালি বলে জাকাতে 2টা লাইন 1 মিটার দূরতে খুন্দিব আর 2টারও হিসাবতে বিজন তো থালি দিব। বিজন আলাগ আলাগ যুন্তু নাইট্রোজেন ফিক্সিং বিজন আছে নহইলে বি এল লোকোসেফালা ইটু সবসে ভাল তারিকা আছে নাইট্রোজেন ফিক্সিংয়ের কারণে। এল লুকোসেফালা লগা বিজন তো এক রাতি পানিতে বিজাই পিছিয়ে থালিবলে লাগে। ইটু আমি খান লাইন ওসরে 2 আর 3 সাল লগা বিজন এ নেপালিনেসিস তো 2 টু 3 মিটার লগা ভিতরে থালে। দুসরা একটা আছে কাল্টিভেটিং দ্য কন্ট্রোল লাইন্স। আমি খান নাইট্রোজেন ফিক্সিং প্ল্যান্টস তো লাইনতে থালিয়া পিছিয়ে খুন্দাবলে সময় পুঞ্চি যায়। ক্রপিং মাটি লগা ডাঙ্গর 2 টু 3 মিটার লাইন লগা ভিতরে থাকিব লাগে। তার লগা

슬롭 이삽데 가다 디스턴스 휠레 슬롭도 아로 알롭 비토르고 싶어. 비전도 페브리 아로 마르치 모이나데 탈리디나 옥토버 아로 노벰버 모이나데 하베스트 코리에 이투 사모이데 엘더 가스 하베스트 코리디아 칸도 누툰 가스 올라보 슈루 휘자에 가스 또 따라가 참라 모스토 나와탁 올라보레 디보 라게 Elder gas fertilizers na wilebi dawai alak alak na cholaina naturally ulakan tarlaga chamara to mosto huija aro rough huija pochode katibo pare katidia gas to 1 to 2 meters bachaina rakhibo lage tar nutun gas ulabo karone wilebi 3 to 5 e ulabo de ahia jum cycle karone tarlaga pata aro bachina thakya gas kan to khetite julai de iniga huile mati laga alkalinization de modot kure aro mati laga acidity bi komte kure itu ekhi tarika to ahya samoy de aro kure elder agriculture laga kheti do khali rakhe kile kile elder gas laga gas to dangor hobole aro ahya samoy de kati bole age sal khante to higher altitude area khante mokoi na hoile bi dan thali thake main sobji khan to october to november de harvest kore aro secondary khan to may na hoile bi aya sal tak jai jai harvest hoi ja piche de saguli para bi jaga to safa kori dibo pare dui sal piche de kheti to khali rakhibo lage tar pochote kol gas tomato edukan nishna thalibo paribo cardamom ilachi bi elder gas laga niche de bishi bal para olai horticultural crops laga bitore itu thakise elder based farming system in slope inland ami khan itia economic feeding of poultry birds itu laga opore kotha alop kori dia huni lobo poultry to itia bishi zaruri aro ekta bishi widespread animal industry de hui jaise poultry to animal industry de bishi zaruri aro ekta widespread ekta hui jaise poultry bra manu laga civilization to bishi influence kore to ami khan jane bole pare murgi laga mongso aro tar laga anda do ami khan puila samoy pra khaina aya to jane ami khan murgi laga anda do sai jai shu gule itu do ekta khalwa saman ase jun to duniya sobte kha do ami khan jane aro tar laga variety do bishi thake do itu bi jane bole pare anda do bishi popular hua do তার আসানি বড় পাই যায় না হইলে বি পাকা বলে আসানি আছে এটু কারণে না হয় হইলে বি তার লগা ভিতরে নিউট্রিয়েন্টস আর প্রোটিনস কান বেশি থাকিয়া কারণে আছে এটু কারণে তারকে খা লওয়া সামান সবচেয়ে ভাল একটা লগা ভিতরে আছে কই না জানি বলে পারে আমি খান লগা দেশ ইন্ডিয়াতে সবচেয়ে আগে পোল্ট্রি কিপিং দ খ্রিস্টান মিশনারিস কান আহিয়া সময় পরা শুরু করেছে তার খান লগা দেশ পরা আনি না ছুটু ফ্লক্স তে ইম্প্রুভ ব্রিডস খান পালিয়া তো দেখিবলে পারিছে তার খান আনিয়া লাগা মুরগি খান তো দেশি ফলস এটু খান পরা ভাল থাকিছে এটু কারণে গভর্নমেন্ট অফিসিয়ালস খান এটু দেখি না দেশ লাগা আলাগ আলাগ জায়গা খান দে মডেল পোলট্রি ফার্মস খান তো ইন্ট্রোডিউস করিছে কমার্শিয়াল পোলট্রি ফার্মিং তো ফার্স্ট ফাইভ প্ল্যান 1951-55 তে করিছে আর এটু তো রুপিস 2.5 crore চলাইছে পোলট্রি ডেভেলপমেন্ট কারণে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান 1956-60 তো প্রজেক্টস খান করেছে যুন্তু ব্যাকয়ার্ড পোলট্রি ফার্মিং রুরাল এরিয়াস খানতে আর কমার্শিয়াল পোলট্রি ফার্মিং উরবান এরিয়াস খানতে দুজনতে বি এনকারেজ করেছে এটু কারণে পোলট্রি ফিড আর ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিজ খান বি আস্তেপরা ওলা শুরু হয়েছে আলাগ ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল এজেন্সিস খান USAID United States Agency for International Development, Applied Nutrition Program, Freedom from Hunger Campaign, United Nations Development Program. Itu kan prabi, ami kan laga desh te poultry laga development do bishi uthai dishe. Iniga huina ami kan dikhi bole pari lebi poultry farming do ekta bishi sensitive enterprise ekta ase aro tar laga limitations kan bi ase. Huile bi tar laga scope bi aro uthai dibole paribo. তারও এনভাইরনমেন্ট ভাল লাগে আলাগ জানোয়ার খান পৰা সুরক্ষিত রাখিব লাগে গরম আর ঠান্ডা ক্লাইমেট লাগে আর পানি লাগে একটা পোলট্রি ফার্মিং সিস্টেম তো ভাল পৰা ম্যানেজ করে না রাখিবলে কারণে ঠিক প্ল্যানিং আর

0: 103 megahertz.
1: Good evening, itu Akashvani Kohima, FM Tragopan, 103 megahertz. Itya humoy 5 baji hwaloge, Kohima town laga traffic update inika anidiyase. Monkola apra lukina PHQ junction itya north-south duita tebi halka traffic ase. PHQ junction pralukina Mezer junction north-south duita tebi halka traffic ase. TCP gate pralukina Razu Point tebi itya north-south duita tebi halka traffic ase. Razu Point pralukina census point itya north-south duita bi halka ase. Itya high school junction pralukina census point tebi north-south duita tebi halka traffic ase. Aru NHK junction pralukina census point tebi halka traffic ase. Itya amikhan chutu ekta break loikina amikhan laga kaleidoscope program jari kuri diye se.
0: FM Tragopan
2: 103 megahertz.
0: News, music and entertainment.
2: This is FM Tragopan.
0: FM 103 megahertz.
3: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাতু বেশি হয়ে যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগায় মাঝতে ইটু খাতু গাও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাতু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি নারিয়াল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে জুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারী দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
1: ইটু আকাশবাণী কোহিমা Health and Family Welfare Program Day aku sumanu ke swagat kuri di ase. Aji amar Health and Family Welfare Program Day Dr. KV Lina, gynecologist logot, ma ekjon pette bacha bukhya somoy ki kurubo lage aro ki na kurubo lage itu opor interview loa program ekta dusra bhag tu hunibole pabo. To ekta maiki tu hile মই বাচ্চা বুকি আছে নেকি এনেকা ভাবনা থাকে শুরু হয়েছে বলে তো কিমান জলদি ডক্টরকে বিচার বলে শুরু করব বলে লাগে
4: বাচ্চা বুকি আছে নেকি এনেকা ভাবনা করে আদু কি কারণে এনেকা ভাবনা করে আছে বলে তো তাই লাগা মেন্স আহিবল লাগা টাইম দে আহা নাই গেছিল তো নিজর বি আজিকালি তো প্রেগনেন্সি কার্ড টেস্ট কিট একটা থাকে পিসা পড়া টেস্ট করলে পারেলা এটু পারা বি টেস্ট করিবি আজি আহিবল দিন দে আহা নাই কইলে আজি টেস্ট করি কিনা এটু বি নাই কইছিল তো এক সপ্তাহ তাক বি রুখিবলে পারিব এক সপ্তাহ পিছিয়ে দিবি আর আহা নাইও হইনা হইছিল তো আর টেস্ট করি চাবি টেস্ট করি কিনা নেগেটিভ আছে কইলিবি একবার ডক্টরকে লগ করি কিনা মোলা মেনস কিলে ইমান লেট হওয়া সব আহিবলে এটু আমি সুধা সুতি করে লবি নহলে প্রেগনেন্সি টেস্ট করিনে পজিটিভ হয়েছে যাই কিনে ডক্টরকে কোথাও কই কিনা মোলা প্রেগনেন্সি এতিয়া পজিটিভ হওয়া আছে মই কি করব লাগে এইখান সুধাসুধি করে কিনে ব্লাড টেস্ট কাম বি করব লাগে পহিলা জামানাতে তো এইখান টেস্ট বি না করে হলে বি আজিকালি জানা জানি করা তো থাইরয়েড বি বেশি ইম্পর্টেন্ট আছে এইটু খান বি ঠিক থাকা নাই গেছিল তো আর্লি প্রেগনেন্সি মিনস এতিয়া এতিয়া পড়া বাচ্চা বকি কিনা এইখান কারেক্ট করা নাই গেছিল তো এক মহিনা দুই মহিনার ভিতরে বি মিসক্যারেজ খান বি হয়ে যায় সেইকারণে এইখান জলদি চেক করে কিনে আর কি প্রবলেম আছে মিনস কোনোবা ধর বাচ্চা বুকিয়া টাইম দিয়ে পিসাব ইনফেকশন বি থাকে নহলে সর্দি বিমারি নহলে চেস্ট ইনফেকশন কাম বি থাকে ইনার খান টাইম দিয়ে না জানে করি না প্রেগনেন্সি নাই নিকেও ইনা করি না দাওয়াই বি আলাগ আলাগ বি দাওয়াই বি খাই দিয়ে ইনা হয়েছিল তো মিসক্যারেজ কাম বি হয়ে যায় এইটু খান অ্যাভয়েড করবলে কারণে প্রেগনেন্সি হওয়া আছে করলে তো ইমিডিয়েটলি যাই কিনে একবার চাই কিনে কি করব লাগে ব্লাড টেস্ট কাম বি করব লাগে আর দাবাই খান বি কি হেল্প করবলে পারে আগে দিয়ে কোয়ার নিচিনা তিন মহিনার ভিতরে উল্টি খান বি হয়ে যায় ভাত খাবলে না পড়ে যায় কমজোর হয়ে যায় নিচিনা দাবাই খান বি থাকে এই ধরনের হেল্প করবলে আমি চাব লাগে
1: আজিকালি টাউনে থাকা মানুষ খান বি আছে হলে বি বস্তিতে থাকা মানুষ খান বেশি মানুষ হলে তো পেটে পাচা বুকিয়া জানি গেলে বি চেক আপ না যায় আর ভাইটামিনস খান কিসিম খান খাবলে লাগা খান বি না খাই গেলে বি থাকে তো ভাইটামিনস খান তো হলে তো একজন মা লা আর বাচ্চা লা কিমান দরকার আছে
4: ভাল কোশ্চেন

0: কোনবা গাঁওতে নামিলা কারণে হব পারে। খালুয়া প্যাকেটসতে কোনবা ইনগ্রিডিয়েন্টস গাঁওতে নামিলা লাগা জানকারী খান লিখি কিনা থাকাতো ভাল পারা পুরি লবি। ইটু লিখা খানটো ইনিগা হব পারে মে কন্টেন্ট অ্যালার্জেন নহলেবি ল্যাকটোজ ফ্রি গ্লুটেন ফ্রি। খালুয়া গাঁওতে নামিলা খানটো নাকি নিবি যুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পারা বানা সামান খান না খাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খানটো আটা ময়দা খান না খাব লাগে। খালুয়া পারা অ্যালার্জিক রিয়াকশনস বেশি হইলে ডক্টর লগতে চাই লবি। ইটু জানকারী দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড।
1: मार्केट के बारे में क्या
2: परफॉर्मेंस का बोलो
1: पूछे
2: मार्केट ट्रेंड है
1: सुनने में आएगी
3: आज की खबर देख पहले ही बोला था ब्रो
2: माय प्रेडिक्शन इज
1: आई हैव अ डिफरेंट ओपिनियन
2: मेरे दोस्त ने बोला
4: देवी जी की सुनो
5: अब अच्छा लग रहा है ना लगेगा ही हमने शोर को म्यूट जो कर दिया है आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो म्यूचुअल फंड्स सही है
6: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें
7: কুমচুনো চাকি ইনিলো এইচ আই ভি এন এইডস ইয়েজা খেটনি কিনে নে চিগজিন খলো এইচ আই ভি কসমি সুশো এন বানা চিপিউ চিন কিউ আনি
8: আইজ হিপ অফ খলো আকমলালো সিক্স আকিরতি আশেজ টুচো কিউ এন কতাও মিশি কমলালো কা খলো এইচ আই ভি কসমি জুকনাথা এন কথালিয়া তামুন কিউ আনি
7: নিংগু কক্তা লেকটা কা কিউ ইয়ে খাশি খেনি নলো
8: আসাই পয়ে নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বেচো নংলাও সেরচানি
9: ইংাদা এইচ আই ভি এলানি এইডস টংলান শিখব আজান জিনিস তারো দিং চি ইয়কচিয় এইচ আই ভি নচো নরিনা কথাকো কিয়ন এলান উসি খমচো সানচো পিয়া
10: শিখু শিয়াকচিয় এইচ আই ভি নচো নরে চো কিয়ন খাপে হিছোপে ওসি ওখো ভালাই লানল ছাকুগা সঙ্গিওজান খানা
9: ছাকটং গুমদা ভান দাও কালো
10: চিচন্দা সঙ্গো নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ইয়কচিয়ান দে পিয়ালা
11: মেতু গৌর নি দে এইচ আই ভি মু এইডস প্রিভেনশন মু কন্ট্রোল এক্ট তিজে কামু গ্রেথ না তিজে থেজো এইচ আই ভি মু কামু খাকো ইউ কত না খাস
12: কিয় থেজো হিয় বা হরি থক ফুল হাসে ফুল সুরপে কতো দারু চে কল মরি মাত্র ছয়ি কথি থেথি কল লাট্রে মরি মেসু ট্রে কতা ক খাই কতলা থিস
11: সুনা উ কো থেকে মো চে পুথি খে
12: জে হি কো নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি চে জো মুসে সিও
13: FM Dragoban
14: 103 MHz
13: News, music and entertainment
14: This is FM Dragoban
13: FM 103 MHz
15: Good evening listeners, it is Akashvani Kohima FM Dragoban 103 MHz Brabni Han program huniye ase aru etia huniye hobo Hindi film gaan program Life Phone In So আর্য জেকব আপনি হ্যান সবকে ওয়েলকাম করে আছি স্বাগত করে আছি নমস্তে আর সালাম করে জানাই দিয়ে আছে আপনি খান ডায়ল করব পারে এই নম্বরটি 0370-224-3036 মানে আরও একবার কে দিয়েছি 0370-224-3036 এই নম্বরটি আপনি খান ডায়ল করবি তিনিকাওলে মানে আপনি খান ফোনটা রিসিভ করি কিনা আপনি খান কি গানা শুনবলে মন আছে মোকে কে দিলে মানে ইয়াতে বড় বিচারি কিনা আপনি খান কারণে বাজাই দিয়া হব ওয়েল লিসনার্স খান আপনি খান কল রুখি থাকা টাইমতে মই পয়লা গীত একটা বাজাই দিয়ে আছি ফারহান আখতার আর ঋতিক রোশন আর আবেদ দোয়েল লাকা ওয়াস্তে আছে ফিল্ম আছে জিন্দগি না মিলেগি দোবারা

ওয়েল লিসনার্স, কেন আপনি এখানে কল দেখা গেলে মো এক একটা গান বাজাই আছে, বি কেয়ারফুল ফিল্ম পর আছে, সাশা তিরুপাঠি লাগা অবস্থায়।

0: Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Hello.
0: Rongphar Misri koi iso aru.
1: Shikari Rongphar na?
0: Shikari Rongphar. Kom moi tu jiru first ten mane kiba hoy. Kom bona te diyakun. Gan tu.
1: Gan mane ki kun tu film gana dibo?
0: Border Sunday.
1: Border. Okay, border na.
0: Moi bondhu ase dei.
1: Okay, kobi.
0: Moi bondhu tu যোগেন্দ্র রংটি আছে,
1: প্রণেত
0: পত্র আর হান্দিকাটি মুক্তি ভাইকো মুন্ডা
1: ওকে
0: আর তই কি নাম আছে মই কিবা ধনদা জন আছে ইয়াতে মই তাতে অল্প গান শুনি বলে
1: ওকে ঠিক আছে ঠিক আছে গানাটো বেশি লম্বা আছে কাটি দিব লাগিব অলপ তো দে বেশি লম্বা আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ কল করে দিয়ার কারণে কাৰ্ডম ওয়েল লিসনার্স কেন পহিলা গীত শুনিব আপনাদের সোনু নিগম রূপ কুমার রাঠোর আর খরচলাকা ওয়াস্তি আছে আর এই গীত কারণে কল করেছে শিকারী রংপার তাই কল করে কিনে এই গানা বাজাই দিবি কোয়াছে তো বর্ডার ফিল্ম পর এটা শুনব আপনি গান

0: हेलो।
1: हेलो, गुड
0: हेलो।
1: इवनिंग जेकब सर। हेलो,
0: গুড ইভিনিং গুড ইভিনিং কবি, কিনি গা
1: আচ্ছা
0: কিনি গা আছে?
1: ভালো আছে স্যার।
0: ওকে, তো কিরে
1: স্যার আজি
0: আজি ঘরত না ভাড়াতে আছে?
1: আজি তো মই ডিউটি জেগাতে আছে, তো মই তো কনস্ট্রাকশন কোম্পানিতে কাম করে না,
0: আচ্ছা
1: হাইওয়ে
0: আচ্ছা
1: রোড রোড প্রজেক্টে,
0: আচ্ছা
1: তো
0: আচ্ছা
1: ঘর
0: আচ্ছা
1: পরা 30-35 কিলোমিটার দূরত্বে আছে, বেশি দূরত্ব না হয় আর,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: মানে শিমলগুড়ি শিমলগুড়ি শিবসাগর
0: ওই
1: শিমলগুড়ি টু
0: শিমলগুড়ি।
1: শিবসাগর এইটো হাইওয়ে এইটুকে এইটুকে মেইন মানে তাতে কাম করে আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরাম পারা পাই তা দেবে হুনি বলে?
1: টাইম তো পাই, তো টাইম পাইছে আর
0: না, মই মই মই মই আনে কোয়া তো গানা তো মানে মোবাইল দে ভাল ভাল হুনি বলে পাই।
1: হ্যাঁ হ্যাঁ, মানে হেডফোন লই শুনে আছো, আর মোবাইল তো মানে মানে অ্যাপ তো শুনছো না,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক
1: আর
0: আছে।
1: এফএম ফ্রিকোয়েন্সি তো আপনার এই কোহিমাপুর তো ইমান ডিস্টেন্স থাকিছে না,
0: ওই তো ওই তো,
1: বেশি
0: ডিস্টেন্স আছে, বেশি ডিস্টেন্স আছে।
1: দেখো তো না, ইয়ার পরে মানে কভার নকরে আর,
0: ওকে ওকে
1: তো অ্যাপটা শুনে
0: ওকে আচ্ছা।
1: আর অলপ অলপ এই অলপ অলপ মানে এইটু আহে আর, মানে 100-100-100-3 তে
0: ওকে
1: আহে
0: ওকে
1: অলপ অলপ, মানে এইটু মানে ডিস্টেন্স থাকার কারণে মানে ক্লিয়ার নহয় আর,
0: ওকে ওকে
1: হালকা হালকা শুনিলে পায় আর, তাহলে ভি অ্যাপটা একদম ক্লিয়ার আছে না,
0: ওকে
1: অ্যাপটা শুনে
0: ঠিক আছে। আজি কোন সে কোন তো ফিল্ম হুনি বলে মনে আছে আপনি?
1: দোস্তি একটা মুভি থাকছে, দোস্তি ফ্রেন্ডস ফরএভার, 2005 সাল লেখা মুভি থাকছে,
0: দোস্তি
1: হয় হয়
0: ফিল্ম নাম তো দোস্তি।
1: হ্যাঁ দোস্তি দোস্তি ফ্রেন্ডস ফরএভার,
0: দোস্তি দুশ্মনী দুইটা আছে, দোস্তি তো একটা তো পুরোনা আছে, পয়লা লাগা না? নাই, 2005 লা তো নাই, দোস্তি এটা তো নাই। ঠিক আছে, তুমি আপনি খবর দিছি, তুমি মই কই দিব আপলোড করবলে কারণে দে।
1: জিন্দা দিল পরে কানা আনিছো, তো এতিয়া জিন্দা দিল তো চাবি, তাতে ইক মাসুম সা চেহারা এটুকে শুনি করে মনে
0: হয়। কি ফিল্ম কইছে? জিন্দা দিল। ওকে,
1: হয় হয় এইটু নেক্সট আপনি মানে লাস্ট পর্যন্ত আপনি হ্যাঁ সুনিতা বসুমতারী মানে রিকোয়েস্ট করেছে, তো
0: হয়
1: তারপরে মই দিয়ে দেখতে তারপরে যাবো,
0: এক এক মাসুম সা চেহারা না?
1: হয় হয় এইটু আছে, তো
0: হয়
1: তাতে গানা
0: আছে,
1: খান কে কেটে গানা থাকিছে, কিমান থাকিছে তো
0: এতে
1: তিনটা
0: আছে,
1: থাকিছে,
0: আগে আগে তুম পিছে পিছে হাম না, আর এতে আপনি কোয়া তুম এক মাসুম সা চেহারা, ইকরার হো না যায়ে মেরে সাজ।

0: जन आ गया ना,
1: हाँ
0: और मेरी सपनों की रानी।
1: ओहो गुटे की गुटे मैंने जीवन गाना থাকি তো বানাই আনিছে ভালে আছে
0: ওই ওই ওই
1: এক মাস সম তা চেহারা এটু বাজাবি
0: ঠিক আছে
1: এটু
0: ঠিক আছে।
1: আর ডেডিকেশন থাকিব কমল বসুমতারি বিমল বসুমতারি দুর্গেশ নাগান্তরি এই অবস্থাতে অরুণ পাত্র লাকি যুগেন্দ্র রংটি সুনীল পাঞ্চ শিকারি রং সার যুবাকে জামি বীরেন হান্সে লোকবিলে মেথা অঞ্জলি বসুমতারি সুমিতা বসুমতারি সাগুরাং ফুলমণি বরা আৰু যিমান জনে এতিয়া শুনি থাকিছে ৰেগুলাৰ লিচনাৰ চবকে আৰু আৰু যে চন্দন ছাৰ ভেৰনিকা মেম এৰাউণ্ড মেম আৰু আৰু আপুনি কেৱে থাকিব
0: ঠিক আছে ঠিক আছে অ'কে থেংক ইউ দে
1: অ'কে অ'কে থেংক ইউ
0: অ'কে থেংক ইউ। ৱেল লিচনাৰ্ছ কাৰণে এতিয়া শুনিব উদিত নাৰায়ণ লগা ৱাজ দি ফিল্ম আছে জিন্দা দিল।

0: हेलो हेलो
1: हेलो
0: हाँ
1: समय सर्जन पर कोई
0: नाम तो की इसलिए
1: जोगिंदर रंगी
0: जोगिंदर रोंपी ओके ओके आज जी अपने गावा से होनी है जे
1: भाई तुम बेसिदिन रहते अप्रैल महीना 23 বেশিদিনে ফোন লাগিছে, তারপর ফোন লাগা নাই তো।
0: ওই তো এঙ্গেজ থাকে তো মানুষ বি ঘুরি
1: আজি
0: থাকে না।
1: আজি লাগিছে আর SMS রিকুয়েস্ট হই এটু মে মহিনা তো মহিনা রিকুয়েস্ট করে গানে তো বাজা নাই
0: মই বাজাইছে ওলা
1: নাই বাজা নাই কালি আজি কেনি বাজাইছে।
0: ওকে ওকে
1: তুমি মে মহিনা তো 12 দিন পিছতে কালি লাগিছে।
0: ওকে
1: ঠিক আছে, আজি তো লাগিছে, খুশি পাইছে।
0: ভাল আছে তো, ভাল আছে। আপনি কিনি আছে? ভালে আছে বলা না?
1: ভাল আছে ভাল।
0: ওকে ওকে, আজি কোনটো গানা হনি বলে মনে আছে? কোনটো ফিল্ম লাগা?
1: ফুল ফিল্ম আছে,
0: ফুল
1: হাই
0: ফুল ওর কাটে আছে, ফুল তো নাই,
1: ফুল তো নাই।
0: ফুল বনে পাথর আছে, ফুল খিলে হে গুলশান গুলশান।

0: ਹਸਨ ਲਗਾ
1: ਹੋਏ ਨਜ਼ੇ ਹਸਨ ਲਗਾ
0: ਹਾਂ ਇਹ ਤੋਂ ਵਧੀਆ ਜੀ
1: ਠੀਕ ਆ ਸੀ ਠੀਕ ਆ ਸੀ ਕੁੰਬਾ ਕੇ ਡੈਡੀਕੇਟ ਰੋਲ ਐਸੇ
0: ਡੈਡੀਕੇਟ ਤੋਂ ਬਹੁਤ ਅਸੇ ਹਲੇ ਵੀ ਦੋ ਇੱਕ ਨਾਮ ਲਗੋ
1: ਓਕੇ ਲੋਈ ਲੋਈ
0: ਪਹਿਲਾ ਅਕਰੇਬੂ ਅਕੋਜੋ
1: ਓਕੇ
0: ਬੀਤਾਈ আচ্ছা আজিকালি বিতাই তো মেসেজ না লিখে নি একদম নাম বি হুনা নাই
1: হই না লিখিয়া বেশি দেরি হইছে তাই
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে হব বীরেন্দন জে ভাইকন মুন্ডা
1: ওকে
0: দেবাশী সজরিকা
1: ও
0: দরাসর বসুমতারি
1: ও
0: দানমিঞ্চ দীপক বরা রমেশ পাত্র রুনু পাত্র শিকারী রংফার নাম পাহরিছে
1: ঠিক আছে হয়ে যাব সব কারণে ডেডিকেট করে দিয়েছে
0: আপনি কে
1: ওকে থ্যাংক ইউ সো মাচ যোগীন্দ্র আপনি কল করে দেওয়ার কারণে দে
0: থ্যাংক ইউ স্যার
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ তো প্রোগ্রামটি একু শুনব লিসনার্স গান নাজে হাসান লেখা ওয়াস্তে ফিল্ম আছে কুরবানী।

0: हेलो।
1: हेलो
0: हेलो,
1: माय डियर मिस्टर,
0: यस कुबी किनी कर से? ओके,
1: तुम भाला से जरा हो सर
0: बीमार भाल हुई छे?
1: भाला से दुकान
0: अच्छा, दुकान ने ना घोटे?
1: दे आसी दे हो
0: अच्छा, दुकान जावड़े शुरू हुई छे?
1: सर आज बड़ा देसी
0: ओ, छुट्टी लोगों कोई थकी सी नहीं काली?
1: दोसी दे 3 दिन से ना
0: अच्छा, ঠিক আছে। আজ তো কি গানা শুনি বলে মন সুনিতা?
1: দুনিয়া ইয়াদ রাখেগি আছে
0: দুনিয়া ইয়াদ রাখি
1: ইয়াদ
0: গিয়ে,
1: রাখেগি
0: দুনিয়া দুনিয়া কে জানে, দুনিয়া এত তো নাই,
1: দুনিয়া ইয়াদ রাখেগি
0: এ নাই, এত নাই, এত হালিব লাগিব। দুসরা ফিলিং কর,
1: জানম জানম সমঝা করো,
0: জনম সমঝা করো। জনম সমঝা করো দিবি নাই হো।
1: সব মাংসি গলে দিন আপনার তো। ইয়েস বস, ইয়েস বস,
0: ইয়েস বস না,
1: হয়
0: ইয়েস বস তো আসছে, এটা তো জানে।
1: যে তো হুনি হুনি আসছে লাইট আছে,
0: কোনটা গানা হুনি বলে মনে আছে? ইয়েস বস তে
1: সুরি সুরি ঘন্টে
0: চুরি
1: হয়
0: চুড়ি বাজে,
1: হয় চুড়ি বাজে,
0: ঝমকিয়ে নেই যে বাজে।
1: পাওয়ার গেছে স্যার, পুরোনো মুভি আছে না।

0: না, খুব ভালো ভালো কাম করিবি, দে।
1: ঠিক আছে স্যার, আপনি লাগা
0: ওকে
1: আশীর্বাদ ধরে।
0: ওকে ঠিক আছে,
1: তো
0: বাই।
1: আপনি নাম্বার দিব কইছেন, নাম্বার দিবেন, নাম্বার দিয়া নাই।
0: হয় তো দুসরা দিন তো দিব দে। ওকে থ্যাংক ইউ,
1: ঠিক আছে, বাই বাই।
0: বাই বাই। লিসনার্স কানিটা শুনিব আপোনালোকে উদিত নারায়ণ আর ৱালকে ইয়েকনিক লগা ৱাজ দে ফিল্ম আছে ইয়েছ বছ।

0: ইণ্ডিয়াতে এইটো সপ্তাহ সাউথ ওয়েস্ট মনসুনটো জলদি পৌঁছিব আছে। ইন্ডিয়া মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট IMD পৰা কৈছে সাউথ ওয়েস্ট মনসুন জলদি হবলি অবস্থা ভাল হয়ে কিনা জায়গা খান সাউথ বে অফ বেঙ্গল আন্দামান সি আর আন্দামান এন্ড নিকোবর আইলেন্ডসে এইটো সপ্তাহ সৃষ্টি পুঞ্জিয়াটো আছে। IMD পৰা কৈছে যে সাউথ ওয়েস্ট মনসুনটো দুসরা সময় কেরালাতে হতাই চাল জুন 1 তারিখ শুরু করে থাকে। একই সময়ে মেট ডিপার্টমেন্ট বা ভারী বা বেশি ভারী প্রখণ্ড নর্থ ইস্ট রিজন লাগা জায়গা জায়গাতে মে 19 হবলি দেখাইছে। নাগাল্যান্ডে হালকা বা মটরিত প্রখণ্ড গতি তুফান লাইটনিং আর হাওয়া 17 হবলি আছে। খবর শেষতে হেডলাইন্স দুবার জানাই আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অনুরোধ করিয়া পাছুদি সেন্টার আর স্টেজ বা তিল বাঁচাই দিবলে গাদাম খান উঠাই আছে। চিফ মিনিষ্টার নিপিয়ৰি বা মণিপুৰ দি চার্চ লিডার্স মরাই দিয়া ওপর নিন্দা করেছে। কহিমা পুলিশ বা একজন লোকের সেক্সুয়াল হামলা কেস দিয়ে গ্রেফতার করেছে আর IMD বা এইটো সাল মনসুন জলদি পৌঁছি বলে কয়েছে। আর এইটোলক আজি সাম লগা খবর ইমান ডিসেস করে আছে। শুনে থাকবি আহিয়া কালি ফুজ 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
1: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
2: The act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
1: Let's build a world where stigma has no place.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

Well, program শেষ করলে টাইম হয়েছে, ঠিক আছে, প্রোগ্রাম শেষ ঠিক শুনিব আপনাদেরকে অভিজিৎ আর অলকাই একনিক লাগা অবস্থা আছে, ফিল্ম আছে চলতে চলতে, এটা গীত লিখে হয়েছে জাভেদ আখতার আর মিউজিক দিয়ে হয়েছে যতীন ললিত আর আদে শ্রীবাস্তাবা, আর এটি গীত লোকতেহে প্রোগ্রামটি শেষ করে আব আর সময় 10 বাজি হওয়ালে এফ এম ট্রাক বান্ধ বন্ধ হয়ে যাব, কিন্তু আকো আহ কালী পুজোর 6 বাজি পর আকো শুরু করে হব। So wishing you all a very good night and stay safe. To last kana huni lobo, moi apni an sab ke good night koi na janai diya se.